0: जुहार झुनके दीदी, जुहार।
1: जुहार ভাই আমার লিসনে
0: ও
1: তো
0: তমুক
1: দসমু
0: লাগেছে। হ্যাঁ
1: খুব বেদিন নে ভেটঘাট হলো নি
0: ও একাই
1: আও আর পানি বল দক বড়িয়া সপায় বাটে মারেছে
0: মারেছে
1: নে আরাম চোর পর পিপন পর স্যার তোমা হলিস নে
0: হলিছে সমিয়াবল হুনি সমিয়া
1: হ্যাঁ হ্যাঁ আর আসন বেড়া আমছো দাদি দিমান জনাত আমছো বেড়া চবুতা কে খিন্ডি ঠেবন ভাতি ভাত ভাতি বল খাস হতবে আর আমছো রেডিও বল শুনে স্যার
0: শুনছো নে
1: জিত্র বলে কলাকার ভাই বেন মান আমছো রেডিও কে শুনে স্যার হুন সপায় কলাকার ভাই মন কে গাঁও করে দাদি দিমান কে মে ঝুনকি আমি দুনো করু সে জুহার আর নাই নাই পিলা মানকে বলে আমি দুনো চ বাটলে খুবই খুবই
0: মায়া বলে তো আমি দেখু সে দিদি ঝুনকি দিদি
1: আসন
0: দেখু সে আমি আমি চো সমিয়া বললো নে খেতি বাড়ির সময় তো চলে সে
1: চিনে চলে সে চলে ও
0: আর খেতি বাড়ির সময় সঙ্গ বল হতা বল কায় সুন্দর তো হরি কুদিম বল হুন মন বানাতে রে সত খেতি বাড়ির বল আই বল মত জানি হ্যাঁ
1: মা আসন বলতে নে দাসু দেখ এ বি চলে সে রোপা জোন বাট দেখ সে রোপা মা
0: রোপা আই
1: মন্ডা সত নে আর আগে যুগে আমি দেখতে রলু রোপা মন্ডা তো বেরা আম চো দিদি মন কায় সুন্দর রোপা সো গীত কে গাউন গাউন রুতা বুটা মন কে মন্ডা
0: মন্ডা হত
1: মান তো দেখ কলা হিসাব নে হুন গীত মন কে তো গাওত মান তো সময় বদল দিছে তো আমি দেখুন সে হুন মন নেই হুন মোবাইল রে গীত কে লাগন ভাতি
0: শুনে সো তো
1: নে
0: সঞ্জসন কে সময় আসা সঙ্গে তো সন বদলে সনে
1: হাও হাও
0: ও তো নি হিসাব নে লাগে জসন গাও তে রহত আ উনি গাও তো বিতি গীত কে দন দুসরে হিসাব নে আমার আপনা মন শুন সো
1: শুন সো তো আগে কায় রলি আগে তো জো নাম চো আজি মন রলা আম চো দিদি মন রলা ইয়ে মন কায় সুন্দর সুন্দর আম চো লোক গীত মন কে জানত আর গাওত আর এবে জন পড়া লিখা লে কালে কি মন আসত হুন মন তো মোবাইল বাটে ভিড় লাসে মোবাইল নে জন গীত কে শুনে সো
0: রাজা হো মহারাজা হো অসনে মানে গোটা কলা দেখাও মন্ত্র জসন কি সময় সঙ্গে বদললি এবার লোক তো সোচ হিসাব নে আপলো দিনচর্যা হিসাব নে আপলো পুরে আমকে দেখা দেস হুনি হিসাব নে কলা দেখন ভাতি হুনকে ভি চলাইস হতে
1: চলাইস হতে আগে যুগে আমছে থানে দেখ নাট মন হতে রে
0: নাট
1: বরম তো নাট নে বল কয় পুরাণ চো প্রসঙ্গ মন হতা সাংতে রলা আর হুনকে শুনলো নে আর নাট করিয়া ভাই বেন মন জন মন হতা আমকে দেখাতে রলা নাচুন নাচুন হুন মন কে দেখলো নে পরছট ভগবান মন অমরলা সসন লাগতে
0: রে লাগতে রে হো পরছট
1: হতা হতা তুই সুন্দর মনি চ নাট কে দা কি হতা এ জন মহাভারত চ জন কাহিনী দেখাতে রলা রামায়ণ চ জন কাহিনী দেখাতে রলা হুন মন কে দেখলো নে আমকে সসন লাগতে রে কি এ পরছট ভগবান মনিলা সে হুই নে বলু নে
0: এবি আমি দক্তি যাও শুনি বিতি ঘড়ি লুপ্ত হতে যাচ্ছে
1: লুপ্ত হচ্ছে আর এবি সময় আমি দেখুন সে

এখানে 396.2 মিটার অর্থাৎ 756 কিলোহার্টজ এফএম ব্যান্ড 16.1 মেগাহার্টজ আর নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ পর আকাশবাণী কা ইয়ে জগদলপুর কেন্দ্র হ্যায়। পেশ হ্যায় ফিল্ম সঙ্গীত। কার্যক্রম কা পহলা গীত লিজিয়ে সুনিয়ে লতা মঙ্গেশকর আর কিশোর কুমার কে যুগল স্বর মে। ফিল্ম কা নাম হ্যায় আ গলে লগ যাও। গীত লিখা হ্যায় আনন্দ বক্সী নে, সঙ্গীত আর ডি বর্মন কা।